নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাই বাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্সে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। উপস্থাপনায় আমি মুনমুন দত্ত ও সঙ্গে সাথী চম্পা বক্সী। শ্রোতাবন্ধু, আজ 4 জুলাই, বীর সন্ন্যাসী যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। ওনার চরণে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও কোটি কোটি প্রণাম। তার আত্মশক্তির আহ্বান অটল দেশপ্রেম, মানব সেবার আদর্শ এবং যুব সমাজকে জাগ্রত করার চিরন্তন বাণী আজও আমাদের জাতীয় জীবনের প্রেরণার অন্যতম ভিত্তি। তার আদর্শ ও দর্শনের আলোয় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর, শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক ভারত গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করি। মহাপ্রয়াণে বীর সন্ন্যাসী, নিভে গেল যে প্রদীপখানি, জেলে অনন্ত আলো, শিকাগো থেকে ভারত ভূমে ছড়ালে প্রেম ভালো। 4 জুলাই ওই মহাযোগী ত্যাজিল নশ্বর দেহ, চলে গেলেন পরম ধামে রেখে অসীম স্নেহ। নরেন থেকে বিবেকানন্দ ছিলেন জাগরণের দূত, তরুণ মনে সাহস জোগায় ঘুচিয়ে সকল পঞ্জীভূত। ওঠো জাগো মন্ত্রে তার, কাঁপে আজও বিশ্বমঞ্চ, মৃত্যু তো নয় মুক্তি শেথায় ভাঙল মায়ার বৃক্ষ। হে বীর সন্ন্যাসী, তোমার চরণে শতকোটি প্রণাম, তিরোধান দিবসে তোমার ধন্য ভারত ধাম। তোমার দেখানো আলোর পথ চিরদিন রবে জল জল, তুমি ছিলে মহাজাগরণ, তুমি তো অবিচল। শ্রোতাবন্ধু, এখন চলছে বন মহোৎসব সপ্তাহ। প্রত্যেক বছর জুলাই মাসের 1 থেকে 7 তারিখ এই সপ্তাহ পালিত হয়। বন মহোৎসব ভারতের একটি অন্যতম উদযাপন, যার মাধ্যমে বৃক্ষরোপণ বার্তা প্রকৃতি ও পরিবেশ নিয়ে ভাবনা, পরিবর্তনশীল জলবায়ুর সময়ে ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক ভাবনা পুনরায় স্থাপিত হয়। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে 1950 সালে তৎকালীন কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী ডক্টর কে এম মুন্সি এটি শুরু করেন। বন মহোৎসবের মূল বৈশিষ্ট্যগুলি হল ব্যাপক বৃক্ষরোপণ, সারা দেশ জুড়ে স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের অংশগ্রহণে লক্ষ লক্ষ নতুন চারাগাছ

বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং মাটির ক্ষয় রোধ করে। বর্তমানে যেভাবে নগরায়ণের ফলে গাছ কাটা হচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন মহোৎসবের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন মহোৎসব কেবল এক সপ্তাহের বৃক্ষরোপণ অনুষ্ঠানে, এটি প্রকৃতিকে ভালোবাসার এবং সবুজ পৃথিবীকে রক্ষা করার একটি অঙ্গীকার। বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত চারাগুলোর যথাযথ যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দর ও দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলেরই উচিত স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নেওয়া। শ্রোতা বন্ধু, এখন একটু মনোরঞ্জন হয়ে যাক। তো আজ আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে শ্রীকান্ত আচার্য।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত কণ্ঠে শ্রীকান্ত আচার্য। শ্রোতাবন্ধু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ, যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। তিনি 1901 সালের 6 জুলাই কলকাতায় এক প্রখ্যাত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একজন স্বনামধন্য শিক্ষাবিদ। ডক্টর মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং পরবর্তীতে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তিনি 1934 থেকে 1938 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 1929 সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি শুরুতে ভারতীয় জাতীয় কংগ্রেস থাকলেও পরে অখণ্ড ভারতের দাবিতে বিশ্বাসী হয়ে হিন্দু মহাসভায় যোগ দেন এবং এর সর্বভারতীয় সভাপতি হন। দেশভাগের পর জওহরলাল নেহরুর আমন্ত্রণে তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদে তিনি 1950 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সহায়তায় তিনি ভারতীয় জাতিসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের তীব্র আন্দোলন করেন এবং বিনা পারমিটে কাশ্মীর প্রবেশের চেষ্টারত অবস্থায় 1953 সালে 11ই মে গ্রেপ্তার হন। 1953 সালের 23 জুন গ্রেপ্তার অবস্থায় রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। শ্রোতাবন্ধু, এরপর আমরা চলে যাব সাক্ষাৎকার পর্বে।

0: রিজিওনাল পিছিয়ে পড়া যে সমস্ত গ্রাম আছে মালদায়, সেই গ্রামের আমরা যখন কোভিডের সময় সার্ভে করেছিলাম দেখেছিলাম যে বাচ্চারা স্কুলে যায় না, তারা মোবাইল না থাকায় আর্থিক মানে ইকোনমিক কন্ডিশনটা ওদের এতটাই খারাপ যে তাদের পড়াশোনার সাথে কোনো কানেকশন ছিল না। তখন আমরা ভাবি যে এদের এদের একটাই উপায় এদের নিজেদের পায়ে দাঁড় করাতে হবে, তার জন্য প্রথমেই এদের অক্ষর জ্ঞান হতে হবে, এরা স্কুলে যায় না।
1: তো মানে এইসব বাচ্চার
0: বাচ্চাদের নিয়ে ভাবনা সেটা বাস্তবায়িত হচ্ছে, আগামী দিনে এরা আরো ভালোভাবে বেড়ে উঠুক, এটাই আমরা চাই।
1: আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি বলছি যে এই সংসার সামলানোর পরে কিভাবে এগুলো আপনি ম্যানেজ করেন?
0: আসলে কিছু করার একটা ইচ্ছে বরাবরই ছিল আমার, তো তারপর থেকেই ভাবলাম এমন কিছু করতে চাই যাতে মানে এই বাচ্চাগুলো যখন বড় হবে, যখন শিক্ষাকে ওরা ওরা যখন বিভিন্ন জায়গায় চাকরি করবে, তখন ওদের একটু হলেও মনে হবে যে এই এই দিদিমণিরা আমাদের এখানে আসতো, আমাদের আজকে এই দাঁড়ানোর পিছনে ওরা আছে, ওরা এসে আমাদের বলবে যে আজকে ম্যাডাম আমরা চাকরিটা পেয়ে গেছি। এই দিনটা শোনার অপেক্ষায় আমরা রয়েছি যে অন্তত একটা গ্রাম থেকে যদি দুটো বাচ্চা এডুকেটেড হয়, হায়ার স্টাডিজ করে, তাহলে পুরো গ্রামটা ডেভেলপমেন্ট হবে। আমরা এই দিনটার অপেক্ষায় আমরা আছি, সেটা এখন অনেক দেরি আছে, বাট সবার বেসিক থাকলে নিশ্চয়ই আগামী দিনে এটা পসিবল হবে ওদের জন্য।
1: আচ্ছা, আর যদি এরা অসুস্থ হয়, এই তাদের চিকিৎসার এই সকল ব্যবস্থা আপনাদের?
0: তাই আমাদের একটা আমাদের প্রত্যেক 6 মাস অন্তর আমরা একটা হেলথ চেক আপ করাই এখানকার যে টাউনে যে ডক্টররা আছেন ওনাদের সাথে এখন আমাদের কানেকশন হয়েছে, তো ওনারা ফ্রিতে এই বাচ্চাদের হেলথ চেক আপ। কিন্তু একটা ভাববার বিষয়, এই বাচ্চাদের কিন্তু ছুটি নেই, আমরা ওদের এই জিনিসগুলো কখনই প্রোভাইড করি না। ওরা খালি পায়ে ঘুরতে আসে, ওদের অত শীত বস্ত্রও নেই যে ওদের ওরা সাফিসিয়েন্ট, ওরা হয়তো একটা প্যান্ট একটা সোয়েটারও চাপায় না, একটা চাদর মুড়ি দিয়ে ঘুরতে চলে আসে, আমরা এইগুলো দিই না। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমাদের শহরের বাচ্চারা যেমন একটুতেই অসুস্থ যায়, ওরা কিন্তু অসুস্থতার পরিমাণটা কিন্তু অনেক কম। ওরা কিন্তু
1: মানে প্রকৃতির সঙ্গে ওরা কিছুটা মিশে থাকে, অসুস্থতা ওদের সে অর্থে কিন্তু ওদের অসুস্থতা ওরা খুব একটা অসুস্থ হয় না।
0: আচ্ছা,
1: আর আমরা এখন অব্দি সেবং অসুস্থ বাচ্চা 60টা বাচ্চাকে আমরা যে প্রতিনিয়ত যাতে দেখাশোনা করি, যাতে পড়ানোর দায়িত্ব নিয়েছি, তাদের অসুস্থতে দেখিনি, তারা ভীষণ রেগুলার।
0: আচ্ছা,
1: এটা আমরা লক্ষ্য করেছি। সত্যি আমরা অনেক তথ্য এই ম্যাডামের থেকে জানতে পারলাম। তবে হ্যাঁ, ম্যাডামের থেকে এটাই বুঝতে পারলাম যে সংসারের যতই কাজ থাকুক না কেন, আপনার যদি কিছু করবার ইচ্ছে হয় কারোর, কোনো গ্রামের বাচ্চার কিংবা অসহায় বাচ্চাদের সাহায্যের জন্য আপনি এগিয়ে আসতে চান, তাহলে কিন্তু উপায় অবশ্যই হয়ে যায়, ঠিক কি না?
0: তবে তাই আমাদের আমরা সবাই আমাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, তো ভাবনা মানে এই ভাবনা থেকে যে কিছু করে যেতে চাই, সেই ভাবনা থেকেই আমাদের এই ইচ্ছেগুড়ি মালদা এইভাবেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করেছি। হ্যাঁ, প্রথমে আমাদের এখন আমাদের অল ওভার বেঙ্গলে, প্রায় বেঙ্গলের বাইরেও আমাদের মেম্বার্সরা আছে যারা দূর থেকে আমাদের বাচ্চাদের পাশে থাকে।
1: আচ্ছা,
0: এইভাবেই আমাদের অর্গানাইজেশন চলছে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার অমূল্য সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন। আজকের মতো সাক্ষাৎকার পর্বটি আমি এখানে শেষ করছি। সাক্ষাৎকারটি নিয়েছি আমি চম্পা বংশী, আর সাক্ষাৎকারটি দিয়েছেন শাশ্বতী সিনহা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
2: ফিরলাম সাক্ষাৎকারটির পর। শ্রোতা বন্ধু, ভারত সরকারের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে মিশন বাৎসল্য এই কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্প। এই যোজনার মূল লক্ষ্য হল প্রতিটি শিশুর বেঁচে থাকার অধিকার, সুরক্ষা, বিকাশ এবং অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা এবং দুর্বল পরিস্থিতিতে থাকা শিশুদের জন্য পারিবারিক ও সম্প্রদায় ভিত্তিক যত্ন প্রদান করা। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল শিশু যত্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিংয়ের প্রদান করা হয়। যেসব শিশু অর্থনৈতিকভাবে দুর্বল বা যাদের অভিভাবক নেই, তাদের পরিবারে বা পালক পিতামাতার কাছে রাখার জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। 18 বছর পূর্ণ হওয়ার পর শিশু যত্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা তরুণদের স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। প্রতিটি জেলায় এই যোজনাটি জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সফলভাবে পরিচালিত হয়। শ্রোতাবন্ধু, আজকের মতো সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন দত্ত ও সঙ্গে সাথী চম্পা বক্সী। নমস্কার।